0: ঠা বলি লেবুজু মেলা
1: ওই পসেল লেহে পিনেস খাইছ হে পিনেস হে পস্তেল নোলা ওয়া ঠোলা ইস আপ টু এবার তান না এবার